আজ শুক্রবার, 8ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 29শে মে 2026 খ্রিস্টাব্দ, 14ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ে ভোর 4:55 সূর্যাস্ত বিকেল 6:12 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 15 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে 28 মে থেকে 29 মে পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য আজ 29 মে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं नवीन सक्सेना। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कल नई दिल्ली में जनजाति सुरक्षा मंच के प्रतिनिधियों से मुलाकात की। सोशल मीडिया पोस्ट में श्री नरेंद्र मोदी ने कहा कि जनजातीय समुदाय के प्रति जनजातीय सुरक्षा मंच का समर्पण

প্রথম অধিবেশনে সকাল 6:30 থাকছে আজকের চাষবাস। কথিকা গ্রীষ্মকালীন ফসলে পোকার আক্রমণ ও নিয়ন্ত্রণ এবং প্রতিকার, এই বিষয়ে বলবেন ডক্টর প্রণব দেবনাথ। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা খাবার টেবিলেই বিষ, এই বিষয়ে বলবেন ডক্টর অনুপম পাল। শুনবেন অনুষ্ঠানটি তৃতীয় পর্ব। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শর্বাণী রায়। 8:00 জানা অজানা, কথিকা তামাকে তুমুল বিপদ, এই বিষয়ে বলবেন কৃষাণু ভট্টাচার্য। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 8:05 নিরাময় বিষয়ে তামাক সেবন সচেতনতা, এই বিষয়ে ডক্টর সুস্মিতা রায়চৌধুরীর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রলা রায়। 8:20 গান্ধী চর্চা, কথিকা গান্ধী ভাবনায় আত্মিক শিক্ষা, এই বিষয়ে বলেছেন কানন বিহারী গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী শুভঙ্কর মৃধা, রাগ নাট ভৈরব। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট, ভারততত্ত্ববিদ ও সংস্কৃতির প্রাক্তন অধ্যাপিকা রত্না বসুর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন মানস প্রতিম দাস। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় রাহুল আচার্য, অর্পিতা পাল। 12:00 পুরাতনী গান, শিল্পী সম্পূর্ণা ভট্টাচার্য। 12:15 লোকগীতি, শিল্পী বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়। 12:30 উনজমির দুনো ফসল, কৃষি সুপারিশ। শুনবেন বিধায়ক মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 1:00 গীতিকা, 1:50 মহিলা মহল, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 2:30 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, শিল্পী সুবোধচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ। এছাড়া থাকছে কথিকা, সাঁওতালি সমাজে মদ্যপানের বিষয়ে সচেতনতা, এই বিষয়ে বলবেন পূর্ণচন্দ্র সোরেন। থাকছে লোকগীতি, শিল্পী সরোজিনী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য রামধনু কলম, মাসিক প্রবন্ধ প্রতিযোগিতা। 8ম শ্রেণীর বিজয়ী ছাত্রছাত্রী পিনাকী রঞ্জন রায়, অর্পিতা সিং, সংহিতা মণ্ডল, দেবজিৎ ভট্টাচার্য, সায়নী পুরকাস্তের সঙ্গে কথা বলেছেন বীরা বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, থাকছে লোকগীতি, পরিবেশনায় অনিল বরণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, সঙ্গীত শিল্পী বৈদ্যনাথ হাঁসদার সাক্ষাৎকার। থাকছে লোকগীতি, শিল্পী কার্তিক মুর্মু, হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষিকথার আসর, ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার, এই বিষয়ে অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডলের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। বায়োটেক কিষান হাব, ডক্টর কেশবচন্দ্র ধারা ও দিশা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, এটিও থাকছে 6:40। 7:30 সমীক্ষা, বলবেন অরুণাংশ ভট্টাচার্য। 8:00 বাংলা নাটক সারা আকাশ, রচনা নন্দিনী মালিয়া, প্রযোজনা বিশ্বনাথ দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভঙ্কর মৃধা, রাগ তিলক কামত। 9:30 ভজন, শিল্পী অদিতি চট্টোপাধ্যায়। 9:45 পুরাতনী গান, শিল্পী সম্পূর্ণা ভট্টাচার্য। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি, শিল্পী মহুয়া ভট্টাচার্য। 10:50 আধুনিক গান, শিল্পী ভাস্কর ভট্টাচার্য। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন শিল্পী তরুণ চট্টোপাধ্যায়, রাগ দেশ ও কাফি।

এবারে সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবোধ্য সঙ্গীত। সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন অভিষেক মল্লিক, রাগ গুর্জারি টোরি ও পরমেশ্বরী। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সর্বাণী রায়। 6:35 রামচরিত মানস, শুনবেন 125তম পর্ব। 6:45 ভজন, শিল্পী অদিতি চট্টোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সৃজনী পাল। 8:30 পুরাতনী গান, শিল্পী সম্পূর্ণা ভট্টাচার্য। 8:45 রবীন্দ্র নজরুল গীতি, শিল্পী মৌহা ভট্টাচার্য। 9:00 লোকগীতি,

শিল্পী বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়, 9:10 রাসধারা, উপস্থাপনায় পূজা মিশ্র, 10:15 অঞ্জুবান, উপস্থাপনায় সুফিয়া সিরিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান পপ এক্সপ্রেস, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 12:00 সুরভি, উপস্থাপনায় পূজা মিশ্র, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন শিল্পী সমীর চট্টোপাধ্যায়, তাল রূপক। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দয়িতা দত্ত, 5:20 উর্বশী, উপস্থাপনায় সবিতা পোদ্দার, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় সবিতা পোদ্দার, 6:30 গুলগুল সেন, উপস্থাপনায় সবিতা পোদ্দার, 7:10 ভজন, শিল্পী অদিতি চট্টোপাধ্যায়, 7:30 দর্পণ, উপস্থাপনায় সবিতা পোদ্দার, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ অর্থাৎ 29 মে শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবোধ্য সঙ্গীত। সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন শিল্পী অভিষেক মল্লিক, রাগ গুর্জারি টোড়ি ও পরমেশ্বরী।

এই দাবদাহের দিনে শুরুতেই কেমন আছো বন্ধু বলে আর বিড়ম্বনা বাড়াবো না, তবে আবহাওয়া যেমনই হোক মন থেকে সতেজ সবুজ থাকাটা কিন্তু সবসময় ভীষণ জরুরি, তাই না? আর আজ এই সুপ্রভাতের আড্ডায় তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে তোমাদের আজকের সকালটাকে আর একটু চনমনে বানিয়ে মুখে হাসি আর কাজে গতি আনার গ্যারেন্টি আমার। কেন বলো তো? কারণ আজকে আস্তে আস্তে ভাবছিলাম যে এমন একজন মানুষকে নিয়ে আজকে আমাদের আড্ডা যার নাম করলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তুষারাবৃত পর্বতমালা, পাহাড়ি পথের চড়াই উতরাই এক রাশ ঠান্ডা বাতাস। যারা পোস্টার দেখেছ আমাদের ফেসবুক পেজে তারা জানোই, কিন্তু যারা জানো না তাদের জন্য বলি, আজকে এমন একজন মানুষের জন্মদিন বা ধরে নেওয়া হয় তার জন্মদিন। এবারে কেন এই ধরে নেওয়া হয় বা এই যে দোনামোনাটা কেন সেটা একটু পরে বলবো। যাকে নিয়ে আমাদের কথা, ওই যে বললাম শুরুতেই, তার সঙ্গে কোথাও গিয়ে পাহাড় জড়িয়ে রয়েছে। তার কৃতিত্বের কাহিনী আমরা অল্প স্বল্প সকলেই জানি, তবে তাকে নিয়ে আজকে একটু বিশদে গল্প করার দিন, বিশদে আড্ডা দেওয়ার দিন। কিন্তু সুপ্রভাতের এই অনুষ্ঠান গান ছাড়া তো অসম্পূর্ণ, সকালের শুরুতেই থাকবে তোমার জন্য একটা মিষ্টি গান। শুনতে থাকো, সঙ্গে থাকো।

আবহাওয়া কি বলছে সেটা নিয়ে আমাদের একটু সন্দেহই রয়েছে। কেন? তার কারণ এই যে গরম, বৃষ্টির তো নামগন্ধ নেই, আর যদিও বা যা একটু হচ্ছে তাতে কি খুব একটা গরম কমছে আমরা তো স্বস্তি পাচ্ছি না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত আজকের গল্পের যে বিষয় সেখানে একটু স্বস্তির নিঃশ্বাস তো তুমি পাবেই। তার কারণ ওই যে বললাম পাহাড় চড়ার মানুষকে নিয়ে কথা বলবো, যে পর্বতারোহণের ইতিহাসে ভারতবর্ষের নাম সারা বিশ্বের দরবারে যারা উজ্জ্বল করেছিলেন তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম একজন পর্বতারোহীর নাম হচ্ছে তেনজিং নরগে, আজকে যার জন্মদিন। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ মাউন্ট এভারেস্টের শীর্ষদেশ পদার্পণ করা প্রথম দুজনের মধ্যে একজন ছিলেন তিনি। তবে সেই স্বপ্নপূরণের জন্য একাধিক ব্যর্থতার পথ তাকে পেরিয়ে আসতে হয়েছে। এটাই জীবনের নিয়ম, তোমার যেটা লক্ষ্য তার জন্য তোমাকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। মাউন্ট এভারেস্টের চারপাশে অনাবিষ্কৃত স্থানের সন্ধানে পাড়ি দেওয়া এক ব্রিটিশ অভিযাত্রী দলের সঙ্গী হয়ে পর্বতারোহণ শুরু করেছিলেন তেনজিং। তারপর 17 বছরের মধ্যে ব্রিটিশ, ফরাসি, সুইস নানা অভিযানে অংশ নিয়েছিলেন। এভারেস্ট জয় কিন্তু অধরাই রয়ে গেছিল। অ্যাডমন্ড হিলারির সঙ্গে যৌথভাবে যে স্বপ্ন সেটা অবশেষে তার পূরণ হয়। গ্রেট ব্রিটেন তাকে জর্জ মেডেল প্রদান করেন। একথা আমরা তার সম্পর্কে যারা একটু আধটু পড়াশুনো করেছি তারা কিন্তু সকলেই জানি। পরবর্তীকালে পর্বতারোহণের প্রশিক্ষণের জন্য হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ফিল্ড ট্রেনিংয়ের পরিচালক হিসাবে তিনি নিযুক্ত হন। নানা অভিযাত্রী দলের সর্দার হিসাবেও দায়িত্ব পালন করেন। তোমরা শুনলে অনেকেই অবাক হবে যে তেনজিং 7টির বেশি ভাষায় কথা বলতে পারতেন, কিন্তু লিখতে পারতেন না। অপরের সাহায্য নিয়ে লিখেছিলেন তার আত্মজীবনী। আচ্ছা বন্ধুরা, তার আত্মজীবনীর নাম তোমরা কি জানো? জানলে চটপট আমাকে জানাও তো আজকের পোস্টারের কমেন্ট সেকশনে, তোমাদের উত্তর আমি ডেফিনেটলি পড়ব এবং আজকের এই অনুষ্ঠানেই সে কথা অন্যান্য বন্ধুদের জানিয়ে দেব। তবে সুপ্রভাতের আড্ডা যেমনটা বললাম গান ছাড়া তো অসম্পূর্ণ, আজকের দ্বিতীয় গান আপাতত তোমার জন্য। দেখো তো এই গানটা তোমার কেমন লাগে।

ফিরে এলাম গানের পর। সুপ্রভাতের আজকের আড্ডায় তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু দেবার্ঘ। কথা বলছি তেনজিং নোরগেকে নিয়ে। আসলে ওই যে শুরুতে একটা কথা বললাম যে আজকে তার জন্মদিন, জন্মদিন নয়, এই যে ধোঁয়াশার যে সৃষ্টিটা করলাম তার একটাই কারণ। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমরা অনেকে জানো, তবুও যারা জানে না তাদের জন্য বলি যে আসলে শেরপাদের মধ্যে কিন্তু সে সময় জন্মদিন পালনের চল খুব একটা ছিল না। তার সঠিক জন্ম তারিখ সেই কারণে অজানা। তিনি আবহাওয়া এবং ফসল দেখে এবং তিব্বতী ক্যালেন্ডার অনুসারে জানতেন যে তার জন্মদিন মে মাসের শেষের দিকে। 1953 সালের 29শে মে এভারেস্ট আরোহণের পর তিনি ঠিক করলেন যে এই দিনটাই তার জন্মদিন হিসাবে উদযাপিত হবে। তেনজিং নোরগে তার আত্মজীবনীতে বলেছেন যে উত্তর পূর্ব নেপালের খুম্বুর টেংবোচেতে এক শেরপা পরিবারে তার জন্ম হয়েছিল। এমনকি অল ইন্ডিয়া রেডিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে 1985 সাল, আমি যদি খুব ভুল না হই সালটা, তো 1985 সালে অল ইন্ডিয়া রেডিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বাবা মা তিব্বতী আর তিনি জন্মগ্রহণ করেছিলেন নেপালে। বন্ধুরা, তোমরা কি জানো যে জন্মের পর তেনজিংয়ের কী নাম রাখা হয়েছিল? হ্যাঁ, নামগিয়াল ওয়াংরি। কিন্তু ছোটবেলাতেই রংবুক মঠের প্রতিষ্ঠাতা এবং প্রধান লামা তেনজিং নোরবুর পরামর্শে তার নাম পরিবর্তন করে রাখা হয় তেনজিং নোরগে। এর আক্ষরিক অর্থ, তেনজিং শব্দটির অর্থ হল ধনী, সৌভাগ্যবান এবং ধর্মানুসারী। কিন্তু শৈশবে বাড়ি থেকে তিনি কিন্তু দুবার পালিয়েছিলেন, প্রথমে কাঠমান্ডুতে, পরে ভারতের দার্জিলিংয়ে, এবং অবশেষে ভারতের নাগরিকত্ব লাভ করেন। তাকে একবার তেংবোচেতে সন্ন্যাসী হওয়ার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু ওই যে নিয়তি, তিনি সিদ্ধান্ত নেন যে এই জীবন তার জন্য নয়। 19 বছর বয়সে দার্জিলিংয়ের টুংসং বস্তি জেলার শেরপা সম্প্রদায় বসতি স্থাপন শুরু করেন। পাহাড়ি পথের চড়াই উৎরায়ের মতোই এক অ্যাডভেঞ্চারাস জীবন তার। সেই নিয়েই আজকে আমাদের গল্প। গল্পে গানে আমাদের আজকের এই আড্ডা হবে। তেনজিং নোরগের জীবন সম্পর্কে তুমি কি জানো আমাকে জানাও। কোথায় জানাবে? না আমাদের ফেসবুক পেজে আজকের যে পোস্টারটি রয়েছে সুপ্রভাতের, তার কমেন্ট সেকশানে, সেখানে গিয়ে। শুধু তেনজিং নোরগে কেন, আমরা তো একজন মানুষকে নিয়ে কথা বলছি যার সঙ্গে পাহাড় কোথাও গিয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তোমার প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতার কথাই জানাও, যে প্রথম, আমাদের যারা বাঙালি, বাঙালির কাছে কাঞ্চনজঙ্ঘাই হচ্ছে প্রথম পাহাড় দেখা, যদি সেইভাবে ধরি। হ্যাঁ, অনেকেই হয়তো নেপালে প্রথম পাহাড় দেখেছেন বা বিভিন্ন জায়গাতে দেখেছেন, কিন্তু ওই যে আমাদের কাছে, বাড়ির কাছে আরশীনগর, বাড়ির কাছে আমাদের উত্তরবঙ্গ, তো আমরা কিন্তু সেখানেই বেশিরভাগ প্রথম কাঞ্চনজঙ্ঘাকেই দেখেছি। তো তোমাদের সেই প্রথম তুষার ধবল শৃঙ্গ দেখার অভিজ্ঞতার কথা আমাদের কমেন্ট সেকশানে জানাও, তোমাদের সেই কথা আমি পড়ব ডেফিনেটলি। তবে আপাতত ওই যে অ্যাডভেঞ্চারাস জীবন যার তেনজিং নোরগে, তার সম্পর্কে যে কথা বলছি, তার জীবনের যে নানান গল্প তোমাদেরকে আমি তুলে ধরছি, তার ফাঁকে তো গান তো থাকবে। আপাতত আজকের তৃতীয় গান বনি চক্রবর্তীর কণ্ঠে বাস্তুসাপ ছবি থেকে রইল তোমার জন্য।

কি তোমাকে আমি কি পাহাড়ি পথের বাঁকে নিয়ে যেতে পারলাম এই গানটার মাধ্যমে? আমি তো গান শুনতে শুনতে অলরেডি চলেই গেছিলাম রোহিণীর রাস্তা ধরে। তো এই যে তেনজিং নরগেকে নিয়ে কথা বলছি, একটু আগেই আমি বললাম যে তোমরা আত্মজীবনীর নাম জানাও আমাকে। আমি গান শুনতে শুনতে দেখলাম যে এক বন্ধু অলরেডি কমেন্ট সেকশনে কিন্তু জানিয়েছেন সে কথা। সুমিত গুহ জানাচ্ছেন যে তার আত্মজীবনীর নাম টাইগার অফ দ্য স্নোজ, যার বিকল্প নাম ম্যান অফ এভারেস্ট। অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে, এভাবেই শুনতে থাকো এবং আমাদের পাশে থাকো। তবে তেনজিং নরগের জীবনের কথা বলতে বলতে ভুলে গেলে চলবে না আমাদের অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট, অর্থাৎ

আজকের দিনের যে গুরুত্ব, আজকের দিনে 29শে মে তারিখে ইতিহাসের পাতায় কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যে কথা আমরা জানিয়ে থাকি, সেই বিশেষ সেগমেন্ট আপাতত আজ এই দিনে তোমাদের জন্য থাকছে।

1727 সালে আজকের দিনে দ্বিতীয় পিটার রাশিয়ার জার হন। হেগ জাদুঘর উদ্বোধন করা হয় 1935 সালে আজকের দিনে। 1959 সালে শার্ল দ্য গোল ফ্রান্সে জাতীয় নিরাপত্তামূলক সরকার গঠন করেন। ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ইউরোপিয়ান কাপ জয় করে আজকের দিনে 1968 সালে। বরিস রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন 1990 সালে আজকের দিনে। আজকের দিনে 1991 সালে ক্রোয়েশিয়া স্বাধীনতা লাভ করে। চতুর্থ এশিয়ান প্যাসিফিক রেডক্রস সম্মেলন পেইচিংয়ে সমাপ্ত হয় আজকের দিনেই 1993 সালে। 1996 সালে আজকের দিনে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1630 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন দ্বিতীয় চার্লস, যিনি ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের রাজা ছিলেন। স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী কাশিমবাজারের মহারাজা, মানবতাবাদী ব্যক্তিত্ব, 1860 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। রামানন্দ চট্টোপাধ্যায় 19 শতকের বাঙালি সাহিত্যিক, প্রবাসী ও মডার্ন রিভিউয়ের সম্পাদক, 1865 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1896 সালে স্টেলা ক্রামরেস, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন ইতিহাসবিদ, কিউরেটর, যিনি মূলত ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে প্রসিদ্ধি লাভ করেন, আজকের দিনেই জন্মান। বব হোপ, মার্কিন কৌতুক অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী, 1903 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1905 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী হীরাবাই বরোদাকার। জন এফ কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের 35তম রাষ্ট্রপতি, 1917 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশী অভিনেতা হুমায়ুন ফরিদি 1952 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন। নিয়া জ্যাক্স, মার্কিন পেশাদার কুস্তিগির, মডেল, বডি বিল্ডার, 1984 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ভারতীয় দাবারু তরুণ প্রতিভা ডোম্বারাজু গুকেশ 2006 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন। ব্রিটিশ আবিষ্কারক এবং প্রখ্যাত রসায়নবিদ হামফ্রে ডেভি 1829 সালে আজকের দিনে পরলোক গমন করেন। আমেরিকান অভিনেতা জন ব্যারিমোর 1942 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। হুয়ান রামোস, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী, 1958 সালে আজকের দিনেই পরলোক গমন করেন। পৃথ্বীরাজ কাপুর, ভারতের থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা, গণনাট্য সংঘের প্রতিষ্ঠাতা, 1971 সালে আজকের দিনে পরলোক গমন করেন। সুমিতি কুমার চট্টোপাধ্যায়, একজন বাঙালি ভাষাতাত্ত্বিক, পণ্ডিত এবং সাহিত্যিক শিক্ষাবিদ, 1977 সালে আজকের দিনেই মারা যান। ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং 1987 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। ডেনিস হপার, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, আলোকশিল্পী, 2010 সালে আজকের দিনে পরলোক গমন করেন। নৃপেন ভৌমিক, ভারতীয় বাঙালি স্নায়ুশল্যবিদ ও লেখক, 2024 সালে আজকের দিনেই মারা যান। বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি ধ্রুপদ সঙ্গীতশিল্পী ডক্টর দেবব্রত সিংহ ঠাকুর 2021 সালে আজকের দিনে পরলোক গমন করেন।

ফিরে এলাম গানের পর। সুপ্রভাতের আজকের আড্ডায় তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু দেবার্ঘ। তেনজিং নোরগের জন্মদিনে কথা বলছি তার অভিযান নিয়ে, এবং সেই সঙ্গে আমাদের পাহাড় দেখার অভিজ্ঞতার কথা, সেই সমস্ত কিছুও তুলে ধরছি। এবং সঙ্গে রয়েছে তোমরা, তোমরাও আমাকে জানাও তোমাদের প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতার কথা। অনেকে ট্রেক করে, যারা ট্রেক করতে ভালোবাসে, কাজটা কিন্তু খুব একটা সহজ নয়। অন্তত সান্দাকফু ট্রেকের কথা আমি অনেকবার শুনেছি বন্ধুবান্ধবদের কাছে, আমার যারা কয়েকজন পরিচিত রয়েছেন, কেউ অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করছেন। এই যে বিভিন্ন ট্রেকিংয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যে লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি হয়তো পরিবেশ খুব একটা সঙ্গ দিল না, এই মেঘ, এই বৃষ্টি, কিংবা কিছুটা পথ গিয়ে আমাকে ফিরে আসতে হলো, পরের বার আবার নতুন উদ্যোগ নিয়ে যাত্রা। তো ট্রেকিংয়ের এটাই কিন্তু একটা মজা। আমরা অনেকেই দার্জিলিংয়ে ছোটোবেলা থেকে বহুবার গিয়েছি হয়তো, কিংবা যারা যাইও নি তারা এবার জেনে নেবে একটা কথা, কি শুনতে থাকো। ব্যাপারটা হচ্ছে যে দার্জিলিংয়ে আমরা যারা গেছি, মল রোড, মহাকাল মন্দির, কেভেন্টার্স, গ্লেনারিজ বা হ্যাপি ভ্যালি টি এস্টেট, ঘুম মনেস্ট্রি, এই সব কিছুই আমাদের বড় চেনা, তাই না? এই ছক ভেঙে তোমাদের যদি কখনও দার্জিলিং ঘুরতে ইচ্ছা হয়, তাহলে দার্জিলিংয়ে গিয়ে তেনজিং নোরগে ট্রেল তোমরা

ধরতে পারো। দার্জিলিংয়ের অন্যতম পুরনো হাইকিং রুট তেনজিং নর্গে ট্রেল, যার শুরুটা করেছিলেন তেনজিং নর্গে স্বয়ং। দার্জিলিং চৌরাস্তা থেকে 3 মাইল পর্যন্ত তেনজিং নর্গে ট্রেল। এই রাস্তা দিয়ে দার্জিলিং থেকে সবুজ পাহাড় আর বনানীতে ঘেরা চা বাগান রঙ্গারুন অবধি পৌঁছানো যায়। প্রায় 10 কিলোমিটারের রাস্তা, সময় লাগে ওই মেরে কেটে 3 ঘন্টা। তেনজিং যখন দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ফিল্ড ডিরেক্টর ছিলেন, তখন নাকি তিনি এই রাস্তা ধরে প্রায় যাতায়াত করতেন। এমনকি ইনস্টিটিউটের ছাত্রদের ফিজিক্যাল ট্রেনিংও দেওয়া হতো এই রুটে। 40 বছর আগে তেনজিং এই রুটটি খুঁজে বের করেন। সেই সময় এ পথ তিনি নিয়মিত ব্যবহার করতেন। এক সাক্ষাৎকারে তার পুত্র জামলিং বলেন যে এই রাস্তা ভীষণ সুন্দর এবং হাঁটাও খুব সহজ। স্থানীয় পর্যটকেরা তেনজিং নর্গে ট্রেলে অনায়াসে ট্রেক করতে পারেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, এছাড়াও দার্জিলিং শহর, সিকিম পাহাড়ের দৃশ্যও দেখা যায়। তাহলে আর অপেক্ষা কিসের? এই গরমের ছুটিতে ব্যাগপত্র নিয়ে অনেকেই উত্তরবঙ্গে পৌঁছে গেছো আমি জানি। তোমাদের প্ল্যানের মধ্যে এই রুটটাকে অ্যাড করে নাও, মজাই হবে। আপাতত তোমার জন্য নীল দত্তের কণ্ঠে আজকের পরের গান।

আমরা যারা পাহাড় ভালোবাসি তাদের কাছে সত্যি সত্যি পাহাড় আমাদের সাত জন্মের বন্ধু, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তেনজিং নোরগের কথা বলছিলাম। 20 বছর বয়সে নোরগে প্রথম অভিযানে যোগদান করার সুযোগ পান এরিক শিপটন। 1935 সালে ব্রিটিশ মাউন্ট এভারেস্টের অনুসন্ধানের অভিযান দল গঠন করেছিলেন। দলের দুজন সম্ভাব্য ডাক্তার অকৃতকার্য হওয়ার পর নোরগেকে তার এক বন্ধু আং থারকে এগিয়ে দেন। আং থারকে একজন শেরপা সর্দার। 1933 বা 1934 এরকম কিছু একটা হবে সালটা, সেই সময় ব্রিটিশ মাউন্ট এভারেস্ট অভিযানে তিনি ছিলেন। তোমরা কি জানো যে 1930-এ নোরগে উত্তর তিব্বত থেকে এভারেস্ট আরোহণের 3টি সরকারি ব্রিটিশ প্রচেষ্টায় পোর্টার হিসাবে অংশগ্রহণ করেছিলেন? 1947

ঝড়ের সম্মুখীন হয় তারা, এবং শুনেছি যে ডেনম্যান পরাজয় স্বীকার করেন এবং তিনজন নিরাপদেই ফিরে আসেন। এরপর 47 সাল নর্গে প্রথমবারের মতো একটি সুইস অভিযানের সর্দার হন। যখন তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন, সর্দার ওয়াংদি নর্বুকে উদ্ধার করতে সাহায্য করেন। নর্গের এই অভিযানে পশ্চিম গাড়োয়ালে হিমালয়ের ওই 22,500 ফুট উচ্চতাটা হবে, আমার এক্সাক্ট মনে নেই, সেই সময় কেদারনাথের মূল চূড়োয় তারা পৌঁছায়। এবং এরপর 1951 সালে ব্রিটিশ মাউন্ট এভারেস্টের রিকনেসান্স অভিযানে তিনি যোগ দেন। তেনজিংয়ের অভিযানের কথা বলতে গেলে কিন্তু আজকের দিন ফুরিয়েই যাবে। আসলে পাহাড় চূড়ায় ওঠার যে প্রচেষ্টা, যে স্বপ্ন তিনি মনে দীর্ঘদিন ধরে লালন করেছেন, তার অদম্য জেদ তাকে যাবতীয় প্রাকৃতিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যেতে সাহায্য করেছে, সে কথা তার অভিযান থেকে আমরা বুঝতে পারি বা জানতেও পারি। আসলে আমার এই মুহূর্তে একটা কথা বলতে বলতে মনে পড়ছে যে কোনো এক জায়গাতে আমি এটা পড়েছিলাম, 1952 সালে এডওয়ার্ড উইস ডুরান্ট এবং গ্যাব্রিয়েল শেভলি, এনাদের সঙ্গে তিনি যাত্রায় অংশ নেন, একইভাবে আবার একটি অভিযাত্রা করেন। এবং 1950-51 এই দুই সালের মধ্যবর্তী সময় মার্কিন ব্রিটিশ অনুসন্ধানমূলক অভিযানের পর এভারেস্টের দক্ষিণ দিকে আরোহণের প্রথম গুরুতর প্রচেষ্টা করেন। রেনাউন্ড ল্যাম্বার্ট এবং তেনজিং নর্গে দক্ষিণ পূর্ব শৈলশিরায় প্রায় 8,500 ফুট উচ্চতায় উঠতে সক্ষম হন এবং আরোহণের এই উচ্চতা একটি রেকর্ড স্থাপন করে। এই অভিযান কিন্তু এভারেস্টের একটা পথ উন্মুক্ত করে এবং এর পরের বছর সফল আরোহণ আবার সম্ভব হয়। নর্গে এবং রেমন্ড ল্যাম্বার্ট 28 মে 8,600 মিটার উচ্চতায় পৌঁছেছিলেন এই অভিযান, যার সময় নর্গেকে প্রথমবারের মতো পূর্ণ অভিযাত্রী দলের সদস্য হিসাবে ঘোষণা করা হয়েছিল। শরৎকালীন অভিযানের সময় প্রায় 8,000 ফুট উচ্চতায় উঠলেন এবং যথারীতি আবার আবহাওয়া খারাপ, যে কারণের জন্য তারা নেমে আসতে বাধ্য হন, কিন্তু হাল ছাড়েননি। এরপর 1953 সালের গল্প। তবে 1953 সালের গল্পে আসার আগে তোমার জন্য থাকছে আরও একটা গান অনুপম রায়ের কণ্ঠে, শুনতে থাকো।

পাহাড়ি পথে হারিয়ে যেতে আমাদের অনেকেরই ইচ্ছা করে, এ বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু ওই যে দৈনন্দিন জীবনে তো আমাদেরকে থাকতেই হবে না, নচেত পাহাড়ি পথে ফিরে যাওয়ার মজাটা যে পাবো না। টেনজিং নোরগের কথা বলছিলাম, অবশেষে 1953 সাল এলো। এবারে এই 1953 সালটা খুব ইম্পর্টেন্ট। আজকে ওয়ার্ল্ড এভারেস্ট ডে পালন করা হয় 29শে মে এবং তেনজিং নোরগের জন্মদিন একই সঙ্গে। জন হান্টের সঙ্গে তিনি অভিযানে অংশ নিয়েছিলেন। হান্ট এর আগে 3 বার চেষ্টা করেছিলেন এবং এই নিয়ে মোট 6 বার তাদের অভিযান হচ্ছে। তুমি লক্ষ্য করে দেখো আমি যেভাবে বললাম ক্রোনোলজিক্যালি, তুমি দেখবে 6 বার তিনি অভিযান করেছিলেন। এবং এরপর এক সদস্য ছিলেন তার সঙ্গে, এডমন্ড হিলারি। হ্যাঁ, এই গল্পটা আমাদের সবারই প্রায় জানা। হিলারি কিন্তু একটি ফাটলে পড়ে গিয়েছিলেন উঠতে গিয়ে। নোরগে দ্রুত পদক্ষেপে আইস অ্যাক্স ব্যবহার করে তার দড়িটি সুরক্ষিত করার কারণে তিনি নিচে পড়ে আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা পান, যার ফলে হিলারি ভবিষ্যতের যে কোনো শিখর অভিযানের জন্য সঙ্গী হিসাবে নোরগেকেই পছন্দ করতেন। পর্বতারোহণের নেশার আড়ালে প্রকৃত বন্ধু মনের পরিচয়ও কিন্তু আমরা এখান থেকে পাই। 1953 সালের মার্চ মাসে বেস ক্যাম্প স্থাপন করা হয়েছিল এবং 26শে মে টম বোডিয়ান এবং চার্লস ইভান্স এই আরোহণের চেষ্টা আবার করেন। অক্সিজেন সিস্টেম বিকল হয়ে যায় এবং এই জুটি সাউথ সামিটে ফিরে যান। তুষারপাত আর বাতাসের কারণে সাউথ সামিটে কিছুদিন তাদেরকে সময় কাটাতে হয় এবং এরপর 28শে মে আং নাইমা এবং আলফ্রেড গ্রেগরি জর্জ লোকে নিয়ে একটি সহায়ক তৈরির যাত্রা শুরু হয়। 28শে মে নোরগে আর হিলারি প্রায় 28,000 ফুট, আমার এক্স্যাক্ট উচ্চতা মনে নেই, উচ্চতায় তাঁবু খাটান এবং যখন তারা পৌঁছান তখন তাদের সহায়ক দলটি পাহাড় থেকে নিচে ফিরে যাচ্ছিল। পরের দিন হিলারি আবিষ্কার করেন যে তাঁবুর বাইরে যা হয় রুক্ষ আবহাওয়া, শীতল আবহাওয়া, তাদের বুটগুলো একেবারে জমে শক্ত হয়ে গিয়েছে এবং আরোহণের শেষ অংশের 40 ফুট একটা পাথুরে দেয়াল ছিল যা পরে হিলারি স্টেপ নামকরণ করা হয়। হিলারি পাথরের দেয়াল এবং বরফের মাঝখানে একটা ফাটলের মধ্যে দিয়ে ওপরে উঠার উপায় দেখতে পান এবং নোরগেও তাকে অনুসরণ করেন। সেখান থেকে এই পরবর্তী প্রচেষ্টা তুলনামূলকভাবে সহজ হয়েছিল আর সকাল 11:30টায় পৃথিবীর সর্বোচ্চ স্থান 8,848 মিটার মাউন্ট এভারেস্ট চূড়ায় পৌঁছান তারা। একটা মজার খবর, মানে একটা মজার কথা আমি শুনেছি এরকম, যে সত্যি মিথ্যে জানি না, যে চূড়ায় ওঠার পর তেনজিং নাকি দেবতাদের উদ্দেশ্যে কিছু মিষ্টি আর বিস্কুট রেখে এসেছিলেন। ভাবো তো, মাত্র 15 মিনিট তারা সেখানে কাটিয়েছিলেন। এই যে বারংবার ব্যর্থ হয়েও যে শিখরে পৌঁছানোর লড়াই, জীবনের যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই জেদটা ভীষণ জরুরি বন্ধু। যেটা লক্ষ্য তার জন্য তো বাধা বিপত্তি আসবেই, থামলে কেন চলবে বলো। তেনজিং নোরগের এই অভিযান, তার আত্মজীবনীমূলক যে বই, সেখান থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। পরবর্তীকালে 1953 সালে নেপালের রাজা ত্রিভুবন তাকে অর্ডার অফ দ্য স্টার নেপাল প্রদান করেন। 1959 সালে ভারত সরকার তাকে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ প্রদান করে। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশন তাকে স্বর্ণপদক প্রদান করে। তোমরা কি এটা জানো যে 2015 সালের জুলাই মাসে প্লুটো, যে বামন গ্রহ প্লুটো, তার একটি পাহাড়ের নামকরণ করা হয় তেনজিং মাউন্টেস। 1986 সালের 9ই মে রক্তক্ষরণের কারণে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি মারা যান এবং দার্জিলিং হিমালয়

মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেটা আমরা দার্জিলিংয়ে গেলে যে চিড়িয়াখানাটা পড়ে পদ্মজা নাইডু জু, তার থেকে কিছুটা এগিয়ে গেলেই হ্যাপি ভ্যালি টি এস্টেটের দিকে সেই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের রাস্তা। তো সেখানে তাকে তার দেহ পরবর্তীকালে প্রদান করা হয়। খেয়ালই করিনি কথায় কথায় যে আজকের সময় কিন্তু ফুরিয়ে এলো। আসলে পাহাড়ের গল্প বলতে গেলে সময় ফুরিয়েই যায়। তবে গানে গানে শেষ হবে আজকের আড্ডা, ঠিক যেমনটা প্রত্যেক দিন হয়ে থাকে। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় কথা হবে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো খুব, এবং কানে রেখো যুববাণী। তোমাদের জন্য থাকছে আজকের শেষ গান, সোনার পাহাড় ছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে

পুরাতনি গান শুনলেন সম্পূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী মহুয়া ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রজাত তরঙ্গে। এখন লোকগীতি, শিল্পী বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়।

বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে লোকগীতি শুনলেন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। রসধারা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্য সরকারের নির্দেশ মতো বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীন 3টি শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী বিদেশী নাগরিক বা এই পরিচয় নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করার পর তাদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। পরবর্তী পর্যায়ে নাগরিকত্ব পরিচয় যাচাইয়ের কাজ সম্পন্ন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে গতকাল এক জনসভায় তিনি বলেন, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে।
1: হমনে চুনাও মে কাহা থা আপ হমে শাসন কি ধুরা দে দিজিয়ে হম বাংলাদেশ সীমা পর সীমা কি বাড় বানানে কা কাম কুছ হি দিনো মে শুরু করেঙ্গে আর মে বঙ্গাল কে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি কো বধাই দেনা চাহতা হু কি 7 দিন মে উনোনে 600 হেক্টর ভূমি বিএসএফ কে হাত মে সৌঁপনে কা কাম কর দিয়া।
0: পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রের খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে

0: স্বচ্ছতা রক্ষার কারণে উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে বলে গতকাল জানান তিনি।
1: তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না, কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবে। সুতরাং এখানে যে অ্যাপ্লাই করছে তার বিষয়টিকেই মেনলি দেখা যাবে, বাকি যে ডেটাগুলো হয়েছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। মানে একবারেই এক কাজটা করে নেওয়া হচ্ছে, আমরা কোনো দায় সরাভাবে কোনো কিছু করি না, যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার চার চাকা গাড়ি আছে কিন্তু আপনি বলেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি সবাইকে বলবো আমার মা বোনেদের অসত্য কথা লিখবেন না, তাতে কি হবে আরো বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন। এটা আমাদেরই টাকা এবং যে টাকাগুলো আমাদের আরো গরিব মা বোনেরা রয়েছে তারা পান।
0: এদিকে মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা যাতে সকলেই পান তা দেখার জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের উপর থাকা আর্থিক বোঝা কমাতে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা রাজ্য সরকার হ্রাস করছে কিনা, অধীরবাবু সেই প্রশ্ন তোলেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের গোটারা পঞ্চায়েতের ঘোষপাড়ায় এক তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাপ্পাদিত্য ঘোষ নামে পঞ্চায়েত সমিতির সদস্য ওই ব্যক্তি ত্রাণ আত্মসাত করে রেখেছিলেন। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে রাতের অন্ধকারে টোটো ও ভ্যানে করে এই সামগ্রী অন্যত্র সরানোর সময় গ্রামবাসীরা তা হাতে নাতে ধরে ফেলে। প্রায় চারশো বান্ডিল সরকারি ত্রিপল বাজেয়াপ্ত হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা সাগরে এক তৃণমূল কংগ্রেস কর্মীর দোকান থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। গত চৌঠা মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ভূপতি মাইতি নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর দোকানে ত্রাণ সামগ্রী মজুত করা হচ্ছিল। বিধানসভায় সই নিয়ে জটিলতার কারণে তৃণমূল কংগ্রেসের চার বিধায়কের বাড়িতে গতকাল যান সিআইডি আধিকারিকরা। চৌরঙ্গে তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা যান। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম এবং ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতির বাড়িতে। চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যু তদন্তে কলকাতা পুলিশের ফরেন্সিক দল গতকাল ঘটনার পুনর্নির্মাণ করেছে। দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্থান পার্কের ঘটনাস্থলে যান তদন্তকারীরা। এদিকে আজ চিত্র পরিচালকের মরদেহ জনসাধারণের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নন্দনে সাহিত্য রাখার কথা জানিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সারিন্দাবাদক মঙ্গলাকান্ত রায় প্রয়াত আজ ভোরে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধোয়ালাগুড়ি গ্রামে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০২৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন মঙ্গলাকান্ত রায়। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ দুপুর ১২:৩০টায়।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রূপক তালে তবলা লহরা বাজিয়ে শোনালেন সমীর চট্টোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। পরবর্তী ঘোষণা একটু পরেই।

এতক্ষণ শুনলেন দৈতা দত্তর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এতক্ষণ শুনলেন ভজন। আকাশবাণী কলকাতা শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান। এখন দর্পণ।

দর্পণ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন স্টুডিওর ঘড়িতে সময় রাত 8টা। শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি লতা মঙ্গেশকর, মুকেশ এবং সহ শিল্পীবৃন্দের কণ্ঠে।

0: হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখন এই পর্যন্ত। আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিউ চণ্ডীগড়ে আজ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস টসে জিতে ব্যাট করছে। পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকিতে ভারত 13-0 গোলে কাজাখস্তানকে হারিয়ে দিয়েছে। ভারতের পুরুষদের ডাবল জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি আজ সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার টু ম্যাচে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাজস্থান রয়্যালস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে রাজস্থান 7 ওভারে 2 উইকেট হারিয়ে 76 রান করছে। রবীন্দ্র জাডেজা 29 রানে এবং বৈভব সূর্যবংশী 34 রানে ব্যাট করছেন। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ব্রিস্টলে আগামীকাল মহিলাদের দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। গতকাল প্রথম ম্যাচে ভারত 38 রানে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে। ভারতের 7 উইকেটে 188 রানের জবাবে ইংল্যান্ড 8 উইকেটে করেছিল 150 রান। ভারতের জেমাইমা রড্রিগেজ 69, জস্তিকা ভাটিয়া 54 রান করেন। বর্ধমান সিএবির আন্তঃজেলা পুরুষদের অনূর্ধ্ব 18 ক্রিকেটে বিজয়ী হয়েছে। কল্যাণীতে দুদিনের ফাইনালের শেষ দিনে আজ বর্ধমান হাওড়ার বিরুদ্ধে রান রেট ভালো থাকার সুবাদে চ্যাম্পিয়ন হয়েছে। বর্ধমানের 301 রানের জবাবে হাওড়া 3 উইকেটে করেছিল 228 রান। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুল এর ম্যাচে আজ কাজাখস্তানকে 13-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় তারা। ভারতের অধিনায়ক কেতান কুশওয়াহা হ্যাট্রিক করেছেন। এছাড়াও প্রহ্লাদ রাজভর, আশিস তানিপূর্তি, অংশ বহুত্রা এবং শাহরুখ আলী 2টি করে গোল করেন। খেলার প্রথমার্ধেই ভারত 6-0 ব্যবধানে এগিয়ে যায়। এরপর তৃতীয় কোয়ার্টারে আরও 5টি গোল করে তারা। আগামী 31 মে আয়োজক জাপানের মুখোমুখি হবে ভারত। পার্থে আজ মহিলাদের তৃতীয় হকি ম্যাচে ভারত 2-0 গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। 2টি গোলই করেছেন লাল রেম সিয়ামি। 4 ম্যাচের এই সিরিজে ভারত 2-1 এগিয়ে গেল। চতুর্থ ম্যাচটি হবে আগামীকাল। ভারতের পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি আজ সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন। রাঙ্কি রেড্ডি ও চিরাগ মালয়েশিয়ার জুটি

0: তাই ও কাং খাই জিংকে 19-21, 21-17, 21-13 সেটে পরাজিত করেন। আগামীকাল তাদের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিশ্বসেরা জুটি সিও সেউং জায়ে ও কিম ওন হো। মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনালে প্রথম রাউন্ডের ম্যাচ চলাকালীন মালয়েশিয়ার জুটি চেন ট্যাং জি ও তোহ ই ইউ খেলা ছাড়ার সিদ্ধান্ত নিলে ধ্রুব কাপিলা ও তানিশা ক্র্যাস্টো শেষ চারে পৌঁছে যান। ভারতীয় জুটি সেই সময় 16-18 গেমে পিছিয়েছিলেন। পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন জাপানের কোকি ওয়াতানাবের কাছে 19-21, 21-15, 15-21 সেটে হেরে যান। দক্ষিণ কোরিয়ার বিশ্বসেরা আন সে ইয়াংয়ের কাছে কঠিন লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে প্রবীণ শাটলার পি ভি সিন্ধুর অভিযানও শেষ হয়ে যায়। কপিলা ও কাস্ত্রো সেমিফাইনালে জাপানের ইউচি শিমোগামি ও সায়াকা হোবারার বিরুদ্ধে খেলবেন। এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় খেলোয়াড়রা একাধিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে দুর্দান্ত সাফল্য পেয়েছেন। মহিলাদের 100 মিটার দৌড়ে নিপাম 11.62 সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন। অন্যদিকে নীতিন গুপ্তা 5000 মিটার রেস ওয়াক শিরোপা অর্জন করেছেন। মহিলাদের ট্রিপল জাম্পে সাধনা রবি 12.78 মিটারের সেরা পারফরমেন্স দিয়ে রূপো পেয়েছেন। 2026 সালের ব্যালন ডিওর পুরস্কার বিতরণী অনুষ্ঠান লন্ডনে অনুষ্ঠিত হবে। এই প্রথম ফ্রান্সের প্যারিসের বাইরে এই মর্যাদাপূর্ণ ফুটবল পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে। 70তম ব্যালন ডিওর উদযাপনের অংশ হিসেবে 26 অক্টোবর এই অনুষ্ঠানটি হবে। পুরস্কারের প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতে লন্ডনকে নির্বাচন করা হয়েছে বলে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন জানিয়েছে। 1956 সালের ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক প্রবর্তিত ব্যালন ডিওর বিশ্ব ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হিসেবে বিবেচিত হয়। পোল্যান্ডের ইগা সুইয়াটেক ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে উঠেছেন। তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ তৃতীয় বাছাই সুইয়াটেক স্বদেশীয় অবাছাই মাগদা লিনেত্তিকে 6-4, 6-4 স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। অষ্টম বাছাই মীরা আন্দ্রিভা চেক প্রজাতন্ত্রের মেরি বোজকোভাকে 6-4, 6-2 সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন। খেলার খবর শেষ হল, এর পরের খবর শুনুন রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে নানা রঙের গান। রবীন্দ্রসঙ্গীতের পর এবারে নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগম।

0: শুনলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।

0: experts, Dilip Chinoy, former Secretary General at FICCI, and AK Bhattacharya, economic analyst on this forum, which is the Akashvani Network. And I'm glad we had a great talking points on the insolvency framework in India with reference to the IBC Amendment Act of 2026 and its reforms of the IBC 2016. Thank you.
1: Thank you.
2: Thank you.
3: You were listening to a discussion on 10 years of Insolvency and Bankruptcy Code, Strengthening India's Insolvency and Resolution Framework. The participants were Dilip Chinoy, former Secretary General, FICCI, and AK Bhattacharya, economic analyst. Moderator was Arjun J. Chaudhary. This program was produced and presented by the News Services Division of Akashvani.
4: Current Affairs. আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাটের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্ত সুরক্ষায় চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আগামী সোমবার সম্প্রসারিত হতে চলেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার তাদের পরিবার পিছু 4,00,000 টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 215 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষিত রাখা ও দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ গুজরাটের ভুজে ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের G7 এবং G13 এই দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকির উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকার ড্রোন, রাডার এবং আধুনিক বেড়া সহ নতুন প্রযুক্তি ব্যবহার করছে। চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা নামে একটি নতুন ব্যবস্থার কথা ঘোষণা করেন তিনি। এই নতুন মডেলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পাশাপাশি স্থানীয় নাগরিক প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ায় দীর্ঘদিন ওই রাজ্য অনুপ্রবেশ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার শপথ গ্রহণের পরপরই বিএসএফ কে জমি দিতে সম্মত হওয়ায় ওই অচলাবস্থার অবসান হতে চলেছে।
5: हमारी सुरक्षा गिरी सबसे बड़ी कमी थी, बंगाल की अधूरी बॉर्डर फेंस। भौगोलिक परिस्थिति को हम बदल नहीं सकते, मगर जहां जमीन बॉर्डर बन फेंस बन सकती है वहां पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद, बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है और कुछ जमीन तो देने का भी काम हो गया है।
6: শ্রী শাহ 6 দশক ধরে দেশের সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফ এর প্রশংসা করেন। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এবং শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট 2 দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ সাংবাদিকদের জানান, প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ হবে। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী বছর ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনিউমারেশনের কাজ চলবে। এদিকে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2,216 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এদিকে রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা।

0: হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনুমারেশনের সুযোগ। নবান্নে আজ ডক্টর কমল জানান, জনগণনা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 2027-এর 1 মার্চ। সরকার গঠনের 1 মাস পূর্ণ হওয়ার আগে মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সোমবার সকাল 11টায় লোকভবনে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রীদের বহু প্রতীক্ষিত শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন বলে নবান্ন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এবারের সম্প্রসারণে একসঙ্গে 33 থেকে 35 জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলে উল্লেখ করেন তিনি। কৃষি ঋণ ও কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। তিনি ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পুনরায় পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে ত্রুটিহীনভাবে সম্পন্ন হবে। এই কাজ যাতে নির্বিঘ্নে হয় তার জন্য শ্রী প্রধান সকলের সহযোগিতা প্রার্থনা করেন। পড়ুয়াদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার তাদের উদ্বেগের বিষয়ে অবহিত, এক্ষেত্রে তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে বলে তিনি স্বীকার করে নেন। সুপ্রিম কোর্ট নিট প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ত্রুটির দায় নেওয়ার উপর জোর দিয়েছে। দুই বিচারপতি পিএস নরসিংহ এবং অলোক আরাধের একটি বেঞ্চ এই বিষয়ে বিভিন্ন আবেদনের শুনানি চলছিল, যার মধ্যে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পুনর্গঠন করে একটি শক্তিশালী ও স্বায়ত্তশাসিত সংস্থা গঠনের নির্দেশ চাওয়ার আবেদনও ছিল। বেঞ্চ কেন্দ্রকে একটি হলফনামা দাখিল করতে বলেছে এবং জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আবার শুনানি হবে বলে জানিয়েছে। দিল্লি সরকার আগামী মাসের 21 তারিখে ডাক্তারিতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট UG 2026-এর পরীক্ষার্থীদের জন্য দিল্লির ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সমাজ মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, পরীক্ষার্থীরা তাদের বৈধ অ্যাডমিট দেখালেই বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একটি 60 দিনের খসড়া সমঝোতা স্মারকপত্রের পর্যালোচনা করেছে। চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আজ সম্পন্ন হয় কেয়ারতলা মহাশ্মশানে। বহু মানুষ ফুলমালায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। একটি প্রতিবেদন।
1: সময়টা রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরের বছর 2012। বাংলা চলচ্চিত্রে ভূতের ভবিষ্যতের জিজ্ঞাসা নিয়ে একরকম হই হই করে তার আত্মপ্রকাশ, ব্যঙ্গ, বুদ্ধিদীপ্ত হাস্যরস, সরাসরি অথবা তির্যক স্পষ্ট রাজনৈতিক ভাষ্য তার ছবির মূল আকর্ষণ। গত বুধবার দুপুরে পরিচালক অনিক দত্তের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে যায় সাংস্কৃতিক মহল। সকালে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে নিয়ে আসা হয় নন্দনে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু বিশিষ্ট মানুষ, অভিনেত্রী বিধায়ক রূপা গাঙ্গুলি।
2: বারবার সরকারের তরফ থেকে অপমান করা হচ্ছে, ওর সিনেমাগুলোকে বন্ধ করানোর চেষ্টা, শোধটা তুলতাম কিন্তু ও সুযোগটা দিল না।
1: আশ্চর্য প্রদীপ বরুণবাবুর বন্ধু থেকে যত কাণ্ড কলকাতায়, সবখানেই তিনি হয়ে রইলেন অপরাজিত। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুরের পর কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে তীব্র গরম থেকে রেহাই মিললেও ঝড়ের তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। এদিকে প্রাকৃতিক দুর্যোগে মৃত 7 জনের পরিবার পিছু পশ্চিমবঙ্গ সরকার 4 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে।
3: সব মিলিয়ে 7 জন মারা গেছে।

0: have queries may reach out to the CBSC telecounseling helpline 1-800-118-004 and through email at resultcbsc2026@cbscshiksha.in. In IPL cricket, chasing a target of 215 runs set by Rajasthan Royal, Gujarat Titans were 185 for 2 in 15.5 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয় দেব প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের শিল্পী আশা ভোঁসলে।

মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টজে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের শিল্পী আশা ভোঁসলে। এবারে শুনুন কিসমত ছায়াছবির এই গানটি।

0: হিন্দি ছায়া ছবির গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।
1: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

শেষ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, রাতের দিকে কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ, বিকেল অথবা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত চব্বিশ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম, সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 62%। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে 40.5 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় 40-50 কিলোমিটার থেকে বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় হওয়ারও সম্ভাবনা রয়েছে। এর জন্য সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। উচ্চ ঢেউয়ের সতর্কবার্তায় জানানো হয়েছে, কাকদ্বীপ থেকে লুথিয়ান দ্বীপ পর্যন্ত 17-20 সেকেন্ড স্থায়িত্বের 1.1-1.2 মিটার উচ্চতার উচ্চ ঢেউ থাকতে পারে 30 মে 2026 সকাল 8:30 পর্যন্ত। এর জন্য সমস্ত রকম বিনোদনমূলক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন 30 মে 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:00 সুভাষিত শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস শুনবেন কৃষি সুপারিশ, কথিকা পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য। 6:40 আপনার স্বাস্থ্য, অর্শের চিকিৎসায় লেজার বলবেন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য এবং চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের শিল্পী কুসনী সোরেন। 8:00 জানা অজানা, তামাকে তুমুল বিপদ, এ বিষয়ে বলবেন কৃষাণু ভট্টাচার্য। 8:05 তুবড়ি শুনবেন আতার পায়েস, রচনা পরশুরাম, নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:20 নজরুল গীতি চন্দন মজুমদারের কণ্ঠে, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন পাঞ্চজন্য দে। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, জেলার চিঠি 9:25, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা শুনবেন রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান ওয়াইফি ওরিজিনালস, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও সায়নী মজুমদার। 12:00 বাংলার মুখ, গ্রাম ঘোষালের আবাদ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:35 দ্বিজেন্দ্র গীতি, অতুলপ্রসাদ ও রজনীকান্তের গান, একটাই রম্য গীতি। 1:50 মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে ধান ক্ষেতের প্রাক বর্ষার প্রস্তুতি বিষয়ে সুভাষ হাঁসদার সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা, ফুটবল বিশ্বকাপ কাউন্টডাউন গ্রুপ ডি। 5:30 শিল্প ভারতী, প্রাত্যহিক জীবনে ডোকরা শিল্প বিষয়ে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গীতা কর্মকারের সাক্ষাৎকার নিয়েছেন সময়িতা দাস। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পূর্ণচন্দ্র সোরেন ও সহ শিল্পবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বের জীবনী, ভবতোষ সোরেন বিখ্যাত লেখক ও সমাজসেবক বলবেন মালিন্দা হাঁসদা, পরে লোকগীতি গৌরী মাঝি ও সহ শিল্পবৃন্দ এবং সতীশ রায় মুর্মু ও সহ শিল্পবৃন্দের পরিবেশনায়। 6:40 কৃষক ও তার পরিবার, রক্তাল্পতা কি ও কেন, এ বিষয়ে ডক্টর তুফান কান্তি দলুইয়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:00 কৃষি কথার আসর, আন্তর্জাতিক আলু দিবস কি এবং কেন, অধ্যাপক আশিস চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক।
বিচিত্র সংবাদ 7:30 রাত 8:00 অনুরোধ।

আসর 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 9:00 রবীন্দ্রসঙ্গীত কুশনি সোরেনের কণ্ঠে। 9:15 নজরুল গীতি শিল্পী চন্দন মজুমদার। 9:30 কবিতার জন্য রজতেন্দ্র মুখোপাধ্যায়, অনামিত্র রায় ও রোশনারা মিশ্র। 10:00 অখিল ভারতীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী স্মিতা মুকাশি, আকাশবাণী ইন্দোর কেন্দ্রের নিবেদন। 11:00 আধুনিক গান দেবারতী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীত কুশনি সোরেনের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানুষ শুনবেন 126তম পর্ব। 6:45 ভক্তিগীতি অজিত গোস্বামীর কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্বেতা চৌধুরী। 8:30 নজরুল গীতি চন্দন মজুমদারের কণ্ঠে। 8:45 আধুনিক গান শিল্পী দেবারতী চট্টোপাধ্যায়। 9:10 রাজধারা উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সরফরোজ আহমেদ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অভিরূপা ভাদুরীর উপস্থাপনায়। 12:00 সর্ভি উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান আবার শুনবেন 1:10, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল সুমিত মিত্রের কণ্ঠে। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনি সোরেন। 5:20 উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক। 6:30 আবার শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 নজরুল গীতি চন্দন মজুমদারের কণ্ঠে। 7:30 দর্পণ উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 8:00 ছায়াছবির গান। 8:15 কাহাক্সা উপস্থাপনায় আফতাব আলম। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনছিলেন 30 মে 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:07 হয়ে 39 সেকেন্ড। জয় হিন্দ।